0: قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه ماني رودين هن إيرو حدي هتر بست بنما إفد عملتكن دروة إكبا نوا ميها هم إكني كاب أولمون إكبا وهرمكي الله إدي وديكم واقام النون
1: قادين هندنو أقدر تريس منت مي دينو كادو
2: বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দীনুকে আডুকে লব্বেতি এহুন তেরনা বারাকাতুম ফুরিগেম ওয়া দুহা কাং এদিমু মিগডিগা মে পাতল কলি আলকান সীমা আব্দুর রহিম ইসলাহু ওয়াং এদে নাম ইসলাহু ওয়াং এদে নাম ahar men gabul kuranje ikkamaki duniyega masal ta kurimati wanaka adi kurimati wa komme masalya ki ves imtihanikam ahar menaki e imtihanum fasuma gadala masake kuranje pai ahiralli bumuti e imtihanum fasage

আল্লাহ রসুল নবী আবু হুরায়রাতুকে আরিহুম ইমাম বুখারী রিওয়ায়াত করবে কুদসি হাদিস গাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করবে আল্লাহ ওয়াহি করবে রোদ ফিয়াওয়া আদম কে দরিয়াগে কম আমল কি বেস এনা হুরি ইচ্ছকে ফাহে রোদবানি তিমান আল্লাহ হটকে আদি আলকমকান আজর সওয়াব দেবা হুশি খুদ তিমান রাস কালাঙ্গে রোদা কি আড্ডানে কে রক্কা তেরি কামিকে তিয়াবা মিহুন কুরে মিহকু রোদান হুন্না দুহু হুতু বস্তাকা রোদান হুরেগেন দক্কান ওয়া ওয়ারুগে এবস ওয়াহাকেন নু দক্কা হুশকামে আদি আডু গাদা কো মিহুন্না জওয়াবকুন আরারুন ওয়া হুশকামে মিহকু তিমা আ আরারুম এববে হুতুর বাহু মুখাতাব কুলেস তিমান্না মিহুরি রোদা শেবুনে এনা রদ্দুনু দি একমা দুরহলি ওয়া হুশকামে মুহাম্মদুগে ফানুগে ফুরানা এফারাতেগে বারুগে দশুগাওয়া ইলাহু গান্দি হাদিস কুরবামে রোদাবে রিয়াগে আঙ্গাগে ওয়াস আল্লাহুগে হাদুরাতুগা কাস্তুরিয়া বুরে মীরু কাম্বুডে রোদাবে রিয়া উফা কুরানে দেবাগুতেবে এনা রোদাবি লাহিন্দু উফা কুরানে আদি এনা আল্লাহা বদ্দলুয়া হিন্দু এনা হিফি রোদাগে সাবাবুন উফা কুরানে

0: মাধু হাগে আলি রামতকুম এমনে শিয়ে
1: আন নবী সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু আনহু ان رسول الله صلى الله عليه وسلم قال اذا وضعت الجنازه واحتملها الناس او الرجال على اعناقهم فان كانت صالحه قالت قدموني قدموني وان كانت غير صالحه قالت يا ويلها اين تذهبون بها يسمع صوتها كل شيء الا الانسان ولو سمعه لسعق رواه البخاري মানে মাইং আল্লাহ রাসূলুল্লাহি আবু সাঈদ আল খুদরী গরিহুন রিওয়ায়ত গমবে একলেগফান বিদালবি হাম কশোরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মাইতাগ জানাজা তৈয়ারবে মিস্তাকুন গে নুয়াত ফিরহেনুন গে কন্ডমতিগা উফলালেবে হিন্দু ফহ এই সালিহ আলগ গে জানাজা ইননামা এনা গুনাহ হুটে তিমাং আওহ কুরিয়ে গেন্দাশে তিমাং আওহ কুরিয়ে গেন্দাশে আদি এই সালিহনু মিহকে জানাজায় নাম এনা বুনা হুটে এ হুরি হালাকে বড়কমা এ নফসকায় গেন তেবায়।

0: মাগুফুরে দিকেম্বা আদি ধুকুরা মিহুন নে দেং হামা কাশবারুম তিয়াবা মিহুন জাপুম গহুম খানে গং কাশবারে
1: ফামালিউন মিনহাল বুতুন
0: ফাহে এইম বান্ডুতা ফুরালানে মে
1: ফাশারিবুন আলাইহি মিনাল হামিম
0: ফাহে এগ মাচ্চা কেকি কেকি হুন্ন হুন ফেম বোনে মে
1: ফাশারিবুন শুরবাল হিম
0: ফাহে ফেমবো গিমফাওয়া জমলতা ফেমবো ফাদাইনে
1: هذا نزلهم يوم الدين
0: قيام الدوهم اورنگ مهمان داري كيمي
1: نحن خلقناكم فلولا تصدقون
0: تيبا ميهم هدوي تمن رسخلانگي فهتيبا ميهم تدو نكرني كيوهيه

0: الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي عافاني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا إمها حمد ثناه لي الله إكلاني اتباعي جهفا وامتحان كرف مقبل مي على سلام كرفا عافية جنعمة مي على يدفي رسكلانك أدي إكلانك هدوي تكتيك ترين جنا تكتيك مجا مي على معك كرفا
1: عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموهم تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم معني মাইং আল্লাহ একলে গফান রুসুল লভি আবু হুরায়রা গফান কিবাইং রিওয়াগম বে একলে গফান বিদালুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুল কুরবিয়ে তিমং কলে গফান গ ফুরান ফুল একলাং ইয়াদ কুদরত ফুল গাওয়া কলাং জাত ফুল গন্দেবা হাদিস কুরবমে তেবা মিহুম ঈমান ওয়জ্জম দান দে তেবা মিহুম স্বর্গ নওদে হুটে আদি তেবা মিহুং এক অনক দেখি লোভ বেজ্জম দান দে তেবা মিহুং ইমাম বিকম গ নোয়া হুটে তেবা মিহুং একম কফিনমা তেবা মিহুং এব্বায়কু আনিব্বায়ক লোভ বেতিকং উফিদান কামে তিমং কে ফাণু বিদাল বেদে মহিয়ে তেবা মিহুং এব্বায়কু আনিব্বায়ক সালাম কুং আম কো ফতুরাশ এবহি এ মুসলিমকু আনে মুসলিমকা বদলুয়া হিন্দু সালাম কুরমকি আদে কম গ হদাশ